পরিষ্কার পরিচ্ছন্নতাই হৈছে সুস্বাস্থ্যৰ ভেটি। শরীরের উপরেও ই মনক নিকা করে। প্রাণায়াম আর যোগাভ্যাসের দ্বারা নিজকে সুস্থ আর সক্ষম করবল যত্ন করব পারে। এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু অনুষ্ঠান প্রচারিত হৈছে মিডিয়া ওয়েভর 411.5 মিটার 729 কিলোহার্জত আর FM বেণ্ডর 101.6 মেগাহার্জত। এতিয়া শুনক অনুষ্ঠান পরিস্থিতি।

0: লগতে উন্মোচন কৰা হ'ব পূৰ্বে আকাশবাণীয়ে প্ৰকাশ কৰা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নিৰ্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আৰু আকাশবাণীৰ 90 বছৰ উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰই প্ৰকাশ কৰি উলিওৱা এখন ই মেগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত
3: আপোনাসবক সাদৰ আমন্ত্ৰণ জনাওঁ।
4: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি সংঘর্ষোঁ কে কুছ কিসসে কাহানি কুছ সফলতাওঁ কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হে ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হে মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো সুনিয়ে ইস মহিনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত
5: অগ্নিযুগৰ গান
6: অগ্নিযুগৰ পিৰিঙতি মই নতুন অসম গঢ়িম
7: ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবৰ্ষ উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযুগৰ গান
6: ও মোৰ প্ৰিয় জনগণ মই গাওঁ তোমাৰ এই গান
5: প্ৰতিপুৱা 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত
7: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি মা দিন 2026 খ্রিস্টাব্দৰ জুন মাহৰ 24 তাৰিখ। পঞ্জিকাৰ পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দশমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:35:20 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় সন্ধিয়া 6:15:31

0: প্ৰিয় শ্ৰোতা, যোগ চৰ্চা শিতানত আজি আমাৰ সৈতে এয়া যোগাচাৰ্য জ্যোতিষ কলিতা।
1: যোগ ভাৰতৰ পূজ্য ঋষি মনীষীসকলৰ এক অনবদ্য অৱদান। যোগ এক মনোবৈজ্ঞানিক সত্যৰ ওপৰত ভিত্তি কৰি গঢ়ি উঠা জীৱন দৰ্শন, ৱে অৱ লাইফ। এর লক্ষ্য শরীর আর মনের মাজত এক সু সামন্বয় স্থাপন করা। যোগ সাধনার দ্বারা মন, বুদ্ধি, আত্মা আর অহংকারক নিয়ন্ত্রণ করব পারি। এতিয়া আমি ধ্যানের বিষয়ে কিছু জানো আহক। ধ্যান এক গভীর মনের প্রার্থনা। ধ্যানত মন ইফাল সিফালে গতি নকরাক ধ্যেয় বস্তুর উপরতে নিরবিচ্ছিন্নভাবে নিমগ্ন হয়ে থাকে। পতঞ্জলি মুনির যোগ শাস্ত্রত ধ্যানের বিষয়ে এটি শ্লোকত কৈছে, তত্ত্ব প্রত্যয় ঐক্যতানতা ধ্যানম, অর্থাৎ একগ্রতারে সাবলীল গতি। ধ্যেয় বস্তুর উপর মন প্রবাহিত হওয়া অবস্থাই হচ্ছে ধ্যান। ধ্যানের উদ্দেশ্য হল মন প্রশান্ত করে ইয়ার সমস্ত শক্তিক বিনা বাধারে একাগ্র চিত্তে ধ্যেয় বস্তুর উপর কেন্দ্রীভূত করে সত্যক উপলব্ধি করা, অজ্ঞান আন্ধার আঁতরাই দিব্যজ্যোতি দর্শন করা। ধ্যান অভ্যাস আরম্ভণিতে চিত্র ধ্যান, শব্দ ধ্যান, শ্বসন ধ্যান অর্থাৎ শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান, ওমকার ধ্যান করব লাগে। ইয়ার পিছত নিজের শরীরের উপর ধ্যান আর শরীরের ভিতর থাকা সাত চক্রের উপর ধ্যান করব পারি। চকু বন্ধ করে প্রাকৃতিক দৃশ্যগুলি যেনে গছ গছনি, ফুল, চৰাই চিৰিকটি, পর্বত পাহাড়, নদ নদী আদিও ধ্যান করব পৰা যায়। ধ্যানের সময় বুলিলে যিকোনো সময়তে ধ্যান করব পাৰি, যদিও ৰাতিপুৱা ব্রহ্ম মুহূর্তত অর্থাৎ সূর্য উদয়ৰ ডেৰ ঘণ্টা আগতে ধ্যান করব পাৰিলে ভাল। ধ্যান অভ্যাসৰ বাবে যিকোনো ধ্যানাসন যেনে সুখাসন, পদ্মাসন, স্বস্তিকাসন, বজ্রাসনত বহি ধ্যান করব পাৰি। যদিও কেতিয়াবা কেতিয়াবা চকীত বহি অথবা বিছনাত শুয়ো ধ্যান করব পৰা যায়। ধ্যানাভ্যাসের উপকারিতা বুলিলে বহুতো কই থাকিব পৰা যায়। ধ্যানের জড়িয়ে ঋণাত্মক ভাবনা, কামনা, খং, ভয়, হতাশা অর্থাৎ ডিপ্রেশন দূর করে ধনাত্মক পজিটিভ চিন্তাধারা কৌশল স্থাপন করব পাৰি। মন আর মস্তিষ্ক সূক্ষ্ম আর শীতল করব পৰা যায়। একাগ্রতা, স্মৃতি, মনোবল বৃদ্ধি করে ধ্যানে। আটাইতকৈ ডাঙর লাভ হল ধ্যানের জড়িয়ে আত্মসন্তুষ্টি লাভ করব পাৰি।
0: আমাৰ সৈতে সেয়া আছিল যোগাচার্য জ্যোতিষ কলিতা। প্রিয় শ্রোতা, ভারতের চতুর্থগৰাকী ৰাষ্ট্ৰপতি বৰাহগিৰি ভেংকটগিৰিৰ আজি স্মৃতি দিবস। 1894 চনৰ 10 আগষ্ট তাৰিখে উৰিষ্যাত জন্মগ্ৰহণ কৰা বৰাহগিৰি ভেংকটগিৰিয়ে হাইস্কুলীয়া শিক্ষা শেষ কৰাৰ পাছত মাদ্ৰাজলৈ যায় আৰু মাদ্ৰাজ বিশ্ববিদ্যালয়ত নামভৰ্তি কৰে। তারপরে তেওঁ সুখ্যাতিৰে স্নাতক পৰীক্ষাত উত্তীর্ণ হয় আৰু পিছত আইন পঢ়িবলৈ আয়াৰলেণ্ডলৈ যায়। তাৰে ডাবলিনৰ নেশ্যনেল ইউনিভাৰ্চিটি অব আয়াৰলেণ্ডৰ পৰা সুখ্যাতিৰে

0: দি কানাড়া আর মালায়ালম ছবিতো অভিনয় করেছে। এতিয়ালৈকে প্রায় 187 খন ছবিত অভিনয় করেছে। কর্তব্যম ছবিত অভিনয়ের বাবে 1990 চনত শ্রেষ্ঠ অভিনেত্রীর রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা প্রদান করা হয়। প্রতিঘটনা ছবির অভিনয়ের বাবে বিজয় শান্তিয়ে প্রথম রাজ্যিক নান্দি বঁটা আর ফিল্মফেয়ার বঁটা লাভ করে। অভিনয় জীবনত আর অসংখ্য বঁটা বাহন পাবলৈ সক্ষম হয়, যার ভিতর আছে শ্রেষ্ঠ অভিনেত্রীর বাবে 4টা অন্ধ্রপ্রদেশ রাজ্যিক নন্দী বঁটা, 7টা ফিল্মফেয়ার বঁটা আর তামিলনাডু সরকারে প্রদান করা বিশেষ বঁটা। লেডি সুপারস্টার লেডি অমিতাভ আর ডাইরেকশন কুইন অব ইন্ডিয়ান সিনেমা আদি অভিধারে খ্যাত বিজয়া শান্তিয়ে তেলেগু সিনেমার অন্যতম আগশারীর অভিনেত্রী হিসাবে নিজকে প্রতিষ্ঠা করেছে। 1980 দশকর শেষর ফালে আর 90 দশকত সংবাদ মাধ্যমত দেশের অন্যতম জনপ্রিয় আর আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসাবে উল্লেখ করা হয়েছিল। 1998 চনত রাজ্যের রাজনীতিত প্রবেশ করে। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির প্রার্থিত্বত মেদক সমষ্টির পৰা 15 লোকসভালৈ সাংসদ হিসাবে নির্বাচিত হয় বিজয়া শান্তি। 1966 চনের 24 জুনত তামিলনাডুত জন্মগ্রহণ করা এগারী ভারতীয় অভিনেত্রী, প্রযোজক আর রাজনীতিবিদর আজি জন্মদিনত আমি তেখেতলৈ জানাইছো শুভকামনা। ইতিহাসের পাতত আজির দিনটির গুরুত্ব বিচারিলে আমি আর পাও 1869 চনত ভারতীয় সশস্ত্র বিপ্লবী দামোদর হরি ছাপেরকারর জন্ম হয়। 1885 চনত ভারতীয় শিখ রাজনীতিবিদ তারা সিংহর জন্ম হয়। 1897 চনত ভারতীয় সংগীত শিল্পী ওঙ্কারনাথ ঠাকুরের জন্ম হয়। 1984 চনত কানাড়া সাহিত্যিক মাস্তি ভেঙ্কটেশ আয়েঙ্গারলৈ 1983 চনের জ্ঞানপীঠ বঁটা আগবঢ়া হয়।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি,
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মরা তো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
4: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
5: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450ত।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বৰাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
0: প্রিয় শ্রোতা, এটি আগবাইছ গুৱাহাটীৰ পৰা আজি প্রকাশিত কেইখনমান দৈনিক বাতৰি কাকতৰ ঘাই ঘাই বাতৰি সমূহ। জাপানৰ প্রধানমন্ত্রী সানাই তাকাইচি অসম ভ্রমণ এইবাৰলৈ বাতিল হৈছে। কালি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করে। প্রথমবারলৈ জাপানৰ প্রধানমন্ত্রী তাকাইচি গুৱাহাটীলৈ আহি ভারত জাপান শীর্ষ সন্মিলনত অংশ লওয়ার কথা আছিল। অম্বুবাসী মহাযোগৰ পাছতে লোকারণ্য হৈ পৰিছে নীলাচল পাহাৰ। দ্বিতীয়টো দিনত দেশ বিদেশৰ ভক্তৰে ভৰি পৰিছে শক্তিপীঠ কামাখ্যা। 26 জুনৰ দিনা পুৱা যাবতীয় ৰীতি নীতি পৰম্পৰা অনুসৰি নিত্য পূজা অৰ্চনা আৰু দেৱী স্নানৰ পাছতে মন্দিৰৰ দুৱাৰ খোলা হ'ব। অসম ৰাজ্যিক শিক্ষা বোৰ্ডৰ প্ৰথম সংমণ্ডলে শেষবাৰৰ বাবে অনুষ্ঠিত কৰা হাইস্কুল শিক্ষান্ত কম্পাৰ্টমেণ্টেল পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰে। রাজ্যৰ মহাবিদ্যালয়সমূহত 4 বছৰীয়া স্নাতক পাঠ্যক্রম অব্যাহত থাকিব। কেৱল ইমানেই নহয়, মহাবিদ্যালয়সমূহত শিক্ষক আৰু আন্তঃগাঁথনিৰ অভাৱও অসম চৰকাৰে দূৰ কৰিব। এই কথা সদৰি কৰে শিক্ষামন্ত্রী ৰণোজ পেগুৱে। বজালী জিলাৰ কাৱৈমাৰী ৰিজাৰ্ভৰ প্ৰায় 22,000 বিঘা চৰকাৰী মাটি শীঘ্ৰেই বেদখলমুক্ত কৰাৰ বাবে উচ্ছেদ অভিযান চলোৱা হ'ব বুলি ঘোষণা কৰিছে বজালী সমষ্টিৰ বিধায়ক ধৰ্মেশ্বৰ ৰয়ে। নতুন দিল্লীৰ ৰাষ্ট্ৰপতি ভৱনত দ্বিতীয় পৰ্বৰ বাবে প্ৰদান কৰা হয় পদ্ম বঁটা 2026। সমাজসেৱা, অভিনয়, সংগীত আৰু কলাকে ধৰি কেইবাটাও শিতানত আগবঢ়োৱা হয় এই বঁটা। পশ্চিম এছিয়া যুদ্ধই বিশ্ব অৰ্থনীতিত বিপৰ্যস্ত কৰি ৰখাৰ সময়তে কালি নতুন দিল্লীত ভাৰতৰ অধ্যক্ষতাত আৰম্ভ হৈছে ব্ৰিক্ছ ৰাষ্ট্ৰমণ্ডলীৰ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টাসকলৰ সন্মিলন। ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টা অজিত ডোভালৰ অধ্যক্ষতাত অনুষ্ঠিত বৈঠকত ব্ৰিক্ছৰ 11খন সদস্য ৰাষ্ট্ৰৰ ভাৰতৰ উপৰি ৰাছিয়া, চীন, ছৌদি আৰব, ইৰাণ, দক্ষিণ আফ্ৰিকা, ইথিঅপিয়া, ব্ৰাজিল, ইজিপ্ত, ইণ্ডোনেছিয়া আৰু সংযুক্ত আৰব আমিৰশ্বাহীৰ ৰাষ্ট্ৰীয় নিৰাপত্তা উপদেষ্টাসকলে অংশগ্ৰহণ কৰিছে।

0: পারভিন সুলতানার কণ্ঠত বিবি দেবী বরবরুয়ার রচনারে গীতটি শুনিলে। প্রযোজনা আছিল দেবেন শর্মার।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথাটো কি?
2: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
1: তার মানে?
2: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: তাত কি হয়?
2: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
1: মানে
2: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। অনুষ্ঠানত এইবাৰ শুনোৱা হওক জ্যোতিষ ভট্টাচাৰ্যৰ কণ্ঠৰ এটি গীত, গীতিকাৰ তফজুল আলী, প্ৰযোজনা শিল্পীৰ নিজৰ।

আপনাক স্বাগতম জানাইছো আজি প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানলৈ। আমার হৈতে আছে অভিষেক ডেকা, তেখেত এগৰাকী স্নাতক ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমৰ যোৰহাট ইঞ্জিনিয়ারিং কলেজৰ পৰা তেখেতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগত স্নাতক ডিগ্রি লাভ কৰিছে। আপনাক স্বাগতম জানাইছো আমার অনুষ্ঠানলৈ। আর তেখেতে ইতিমধ্যে যিটো চিফ মিনিষ্টাৰ যিটো আসাম ফ্লাইট সিএম ফ্লাইট যিটো পাঠ্যক্রম তার বিষয়ে তখন বিতর্ক কব একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তখন অধ্যয়ন করে আছে, সেইটা হয়েছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিকার যে পাঠ্যক্রম, সেই বিষয়ে তখন বিতর্ক কব সম্পূর্ণ হয়েছে সিএম ফ্লাইট যে কথা কৈছে। আপনার জ্ঞাত ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যাওয়া বছর 2025 চনের অক্টোবর মাহত এই স্কিমটো লঞ্চ করেছিল, চিফ মিনিষ্টার্স ফরেন ল্যাঙ্গুয়েজ ইনিশিয়েটিভ ফর গ্লোবেল হিউম্যান ট্যালেন্ট, এটা মুক্তি করেছিল 2025 চনের অক্টোবর মাহত। আর তার অধীনত অভিষেক ডেকাই এই পাঠ্যক্রম গ্রহণ করে আছে, জাপানিজ ভাষাটো শিকি আছে, অসমৰ কেইবাটাও ঠাই জাপানিজ ভাষা শিকার ইতিমধ্যে প্রচেষ্টা বা পাঠ্যক্রম আরম্ভ হয়েছে। তার ভিতর এখন আগশারীর অনুষ্ঠান হয়েছে আমার যখন স্কিল ইউনিভার্সিটি মঙ্গলদৈত হয়েছে, আসাম স্কিল ইউনিভার্সিটি, তাত সেই পাঠ্যক্রম চলি আছে, সেই বিষয়ে আমাক বিতর্ক কব আজির এই অনুষ্ঠানত। গতি আমি সেই বিষয়ে দুগৰাকী ব্যক্তি আমার ফোন যোগে থাকিব, তেখেতকর হল ডক্টর জগদীশ নাথ, ডেপুটি রেজিস্টার আসাম স্কিল ইউনিভার্সিটি, ফোন যোগে হতে কিছু সময় পাছত সংযোগ হব। তেখেতে জনাব কেনে ধরনেরনো জাপানিজ ভাষাটো শিকোৱা হয়েছে যাতে আমার ছাত্র ছাত্রী সকলে গৈ জাপানত কাম করার সুযোগ লাভ করব পারে। লগতে থাকিব আপনার আটাই জ্ঞাত অসমৰ এগৰাকী অতি সকলে পরিচিত শিক্ষাবিদ শান্তিকাম হাজরিকা, তেখেত আমার সঙ্গে ফোন যোগে কিছু সময় পাছত সংযোগ হব। এই আটাইগৰাকী সমল ব্যক্তিয়ে আজির যে বিষয়বস্তু অসমত দক্ষতার শিক্ষা আর জাপান কেন্দ্রিক সম্ভাবনা, এই বিষয়ে আমাক অবগত করাব। আর তার মাঝে মাঝে আদর্শতা যেহেতু আপনার জ্ঞাত আমার এই অনুষ্ঠান প্রভাতী তরঙ্গ একটা সুরিয়া যাত্রা, আমি সদায় গীতের আরম্ভ করো আদর্শতা, এটি সুন্দর গীতের সুধা কণ্ঠর এটি সুরিয়া গীতের আজির এই অনুষ্ঠান আরম্ভ করছো, আর লাহে লাহে আমি পর্যায়ক্রমে আগবাড়ি গিয়ে থাকিম।

0: চিভিখন দেখুৱালে, ক'লে মই আমুকটো কোৰ্চ পঢ়ি আহিছোঁ, মোক চাকৰি এটা লাগে, তেওঁলোকে পটককৈ চাকৰিটো নিদিয়ে। আমাৰ ইয়াত চাকৰি দিয়া হয় আপোনাৰ দক্ষতাৰ বেচিছত, আপোনাৰ এক্সপিৰিয়েঞ্চৰ বেচিছত, কি কাম কৰি আহিছে, কেনেকুৱাকৈ কৰিলে সেইটো বেচিছত। কিন্তু জাপানৰ সেইটো কমপ্লিট উল্টা, তেওঁলোকে আপুনি কি কাম কৰি আহিছে সেইটোৰ ওপৰত চাকৰি নিদিয়ে। তেওঁলোকে আপুনি কি কাম কৰিব পাৰে অহা পাঁচ বছৰ, দহ বছৰ, বিশ বছৰ, ত্ৰিশ বছৰত, সেই বস্তুটো চাই পেলাই আপোনাক চাকৰিটো দিয়ে। গতিকে তেওঁলোকৰ যিটো প্ৰচেছ হয় সেইটোক পটেঞ্চিয়েল বেছ ৰিক্ৰুটমেণ্ট বুলি কোৱা হয়, য'ত আপোনাৰ পটেঞ্চিয়েল কিমান আছে সেইটোৰ ওপৰতে আপোনাক চাকৰিটো দিয়া হয়। গতিকে তেওঁলোকে এইটো নাচায় যে আপুনি পঢ়াত কেনেকুৱা, আপোনাৰ ক্লাছ টেনত আপুনি কিমান পাৰ্চেণ্টেজ পালে, সেইবিলাক নাচায়। তেওঁলোকে চায় আপুনি কিমান চিনচিয়াৰ হয়, তেওঁলোকে চায় আপোনাক শিকাব পৰা যাবনে নাযায়, আৰু তেওঁলোকে এইটো চায় যে আপোনাৰ কমিউনিকেশ্যনটো কিমান ভাল হয়, জাপানিজ লেংগুৱেজ আপুনি ক'ব পাৰে, শিকিব পাৰে, পঢ়িব পাৰে নে নোৱাৰে, সেই তিনিটা মানে বেচিছতে আপোনাক চাকৰিটো দিয়া বা নিদিয়া হয়। গতিকে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যিসকলে ধৰক তাত যাবৰ কাৰণে ভাবিছে বা এটা সুযোগ বুলি ভাবিছে, তেওঁলোকে এই তিনিটা বস্তুত বহুত ইম্পৰ্টেঞ্চ দিব লাগে, যে তেওঁলোকে চিনচিয়াৰ হ'ব লাগে যিয়ে কাম কৰি আছে, যিয়ে কোৰ্চ পঢ়ি আছে। তেওঁলোকে জাপানিজ শিকিব লাগে সেইটো বহুত বেছিয়ে দৰকাৰ হয়, বহুত বেছিয়ে গুৰুত্বপূৰ্ণ। গতিকে সেইটো মেইন কথা হয়, সেইটোৱে মূল কথা হয়, যে যদি তেওঁলোকে জাপানিজ ভাষা ক'ব পাৰে, শিকিব পাৰে, তেতিয়া কিন্তু বহুতেই চাকৰি আছে।
1: হয়, বৰুৱা ডাঙৰীয়া জাপানিজ ভাষা শিকাৰ কথা কৈছে। আমাৰ সৈতে আছে অভিষেক ডেকা, তেখেতে চি এল ফ্লাইটৰ যিটো প্ৰগ্ৰাম তাৰ অধীনত চিফ মিনিষ্টাৰ ফৰেইন লেংগুৱেজ ইনিচিয়েটিভ ফৰ গ্ল'বেল হিউমেন টেলেণ্ট, যিটো ইতিমধ্যে 2025 চনত লঞ্চ হৈছে, সেই পাঠ্যক্ৰম গ্ৰহণ কৰিছে। তেখেত এগৰাকী বি ই ফ্ৰম যোৰহাট ইঞ্জিনিয়াৰিং কলেজ মেকানিকেল ডিপাৰ্টমেণ্ট চাকৰিও কৰিছিলে। এতিয়া জাপান যোৱাৰ আপোনাৰ এটা আগ্ৰহ বাঢ়িছে, জাপানিজ ভাষা আপুনি শিকি আছে দেখা, গতিকে কেনেদৰে এই আগ্ৰহটো আহিলে আৰু এই প্ৰগ্ৰামটোৰ বিষয়ে কওকচোন, যিটো কথা চি এম ফ্লাইট বুলি কোৱা হৈছে, এই বিষয়ে আমাৰ শ্ৰোতাসকলক জনাওক।
2: আচ্ছা, তো সি এম ফ্লাইট তো একচুয়ালি লাস্ট ইয়ার স্টার্ট হয়েছিল অক্টোবরত, তাতে আবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় অ্যানাউন্স এটো করেছিল যে তেও জাপানত তিনিটা কোম্পানির লগত টাই আপ করেছে, প্রাইভেট কোম্পানি যোনে আমার অসমৰ স্টুডেন্ট খিনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিংৰ মানে সুবিধাটো দিব। আর তাতে আমার কোর্স দুটা আছে, যেনেকে এটা 10 মহিনা কোর্স হয় সেইটো ফর ইঞ্জিনিয়ার্স দিছিলে, আৰু এটা আছিলে 6 মান্থ কোর্স ফর SSW বুলি কয়। এটা SSW ফুল ফর্ম হব স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, তো সেইখানে স্টুডেন্টসে মেইনলি টার্গেট করে, যেনেকুৱা আপোনাৰ হসপিটালিটি হোক বা কনস্ট্রাকশন হোক বা তার ড্রাইভার হোক, তাতে যোনবোৰ মানে মেইনলি ভোকেশনাল কোর্স বুলি আমি ইয়াতে কওঁ, তাতে সিহঁতে মেইনলি ফোকাস করে। আর সিহঁতৰ ভিজাও বেলেগ হয়, যেনেকে SSW কারণে SSW ভিজা স্পেসিফাইড স্কিল ভিজা বলে কয়, তো সেইটো হয়ে গেল আমার স্কিল যোনখানি ভোকেশনাল ট্রেনিংর সেইখানি কারণে হয়। আর বাকি ইঞ্জিনিয়ারিংর কারণে ইঞ্জিনিয়ার ভিজা বলে এটা আছে, তাতে সিহঁতে মেইনলি IT, তারপর আমার যোনখানি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক বা ইলেকট্রনিক্স হোক, তারপরে আমার সাই, তো তাতে এটা মই এজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার কোর্স তো 10 মহিনা হয়, আর তাতে লাইক আমার জাপানিজ কোর্সর লগত তাতে জাপানিজ কালচারটা কেনেকুৱা হয় কি হয় সেইবোৰ শিকায়, আর বাকি টেকনিক্যাল স্কিলস ট্রেনিং দিয়ে। বাকি ইহতে এটা মই কারেন্টলি কৰি আছো আসিয়ান আসাম একাডেমিত, তো তাতে এটা সিহঁতে আমাক জাপানিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, তারপর কালচার ট্রেনিং আর স্কিল ট্রেনিংও দি আছে। তো ইয়ার পিছত সিহঁতে আমার ইন্টারভিউ শেডিউল করব জাপানিজ কোম্পানির লগত, আর সেই বেসিসত সেইটো আমার ক্লিয়ার হলে দেন আমি মানে জাপান যাব পারি। মোৰ অভিজ্ঞতাটো বহুতেই ভাল, কাৰণ আমাৰ এতিয়া যোনে পঢ়াইছে আমাক, তাতে আমাৰ জাপানিজ টিচাৰ আৰু ইণ্ডিয়ান টিচাৰৰ মিক্স আছে, তো সেইকাৰণে আমি এতিয়া দুটাই পাইছোঁ। লাইক মানে এতিয়া জাপানিজ টিচাৰে যেতিয়া পঢ়ায় তেতিয়া সিহঁতে মেইনলি সব কথা জাপানিজতে কয়, কাৰণ সিহঁতে ইংলিছ বা বেলেগ হিন্দী চিন্দী সিহঁতে এইবোৰ বুজি নাপায়, তো সেনেকে হলে আমিও কষ্ট করবো লাগা হয় সিহঁতে কি করে আছে বুঝিবার কারণে।

0: ব্রত করে আমার নেগেটিভিটি অটোমেটিকলি আমার আঁতরি যাব, আমার মনটো যেটা বহল হয়ে যাব, আমি বহলকে যেটা ভাবি পেলে শিকিম, তেতিয়া আমার কি হব, আমার খং, রাগ, ঈর্ষা, হিংসা এইবিলাক বস্তু এটা আমাক মানে মেইন হেৰি করে ন, সেইবিলাক বস্তু আমার কিন্তু অটোমেটিকলি অটোমেটিকলি নোহা হয়ে যাব, আর সবরে প্রতি মরম, দয়া, করুণা, সহানুভূতি মানে এইবিলাক আহিয়ে যায়, অটোমেটিক আহি যায়, এইখানে যেটা আহিব তো এই মানে হেৰি মানে কিনে ভাব হয়
1: নিশ্চয়কে। আর অত্যন্ত ব্যস্ততার মাজতো 10 মিনিট বা 15 মিনিট যোগাসনের নামত দিলেই হয়ে যায়, এটা কি কি যোগাসন করব পারি সুর সুরা আপনি কেটামান উদাহরণ দিব?
0: হয় হয়, এনে সকলে করব পারা যদি আমি কবলে যাও, যখন মানে কিছু ক্ষেত্র কিন্তু যোগা প্রশিক্ষক বা আপনি ভালকে মানে হেৰি নোহাকে অভিজ্ঞ কোনোবাজনের সহায় নোলাকে অকল ভিডিও চাই আমি যে করো কিছু যোগা তাতে কিন্তু অকমান অসুবিধা আছে, সেইটো মানে কি হয় তাতে কিছু বস্তু কার কেনেকা অসুবিধা আছে, এটা ধরো কিছু বেক পেইন থাকে, বেক পেইন থাকলে আমি কিছু যোগা করব নো একদম রেস্ট্রিক্টেড, কিছু হাই বিপি থাকে তেওঁলোকে কিছু যোগা প্রাণায়াম করব নোৱাৰে তেওঁলোকৰ কাৰণে ৰেষ্ট্ৰিকশ্যন, গতিকে সাধারণকরণ করে পেলে মানে কথাটো কব নারি যে আমি এইকটা করলে এই বেনিফিট পাম, সকল মানুষের কারণে সকলে এই চাই মানে আপনার শারীরিক সুস্থতা চাই আপনার কি ধরনের বেমার আছে সেইবিলাক চাইহে আমি কিন্তু যোগাসন বিলাক করব লাগে, আসন বুলিয়ে নহয় যিকোনো বস্তু আমি বাকিবিলাক এক্সারসাইজের ক্ষেত্রতো মই কম সদায় নিজরটো আনের তুলনা নহয় সকলো ইউনিক হয়, প্রতিজন মানুষ ইউনিক, নিজের বডিটো বেলেগ হয়, নিজের বডির ক্যাপাসিটি অনুসরি আমি যে আসন বিলাক করব লাগবে, আর রোগের আমার কথা কার অপারেশন হলে আমি আমি লগে কিছু যোগা করব নো 3 মাহলৈ তো করবই নো, প্রেগনেন্ট মানুষ কিছু যোগা করবলে নয় ধর সেইবিলাকও জানিব লাগবে যে সকলে ভিডিও চাই করে আছো, বেক পেইন থাকাখিনির কারণে বেলেগ যোগা বেলেগ আসন আছে সেইবিলাক করব লাগিব, আর সহজভাবে ওয়ার্ম আপ খিনি আমি যেখানে ওয়ার্ম আপ কম সদায় যোগা করার আগতে আমি মানে যে কোনো হেৰি করার আগতে ওয়ার্ম আপ শরীর আমি গরম করে লো সেইবিলাক যোগা কিন্তু সকলে করব পারে, স্ট্রেসিং বিলাক একদম সহজ ডিঙি উশাহ লৈ লৈ আমি যোগাত খালি এটাই কথা উশাহ নিশাহৰ লগত আমি করো যোগাসনত আমি সদায় ব্রিদ ইন ব্রিদ আউট এই বস্তুটো আমি সদায় মানে নোটিস করি, যেটো মই কৈছো ন সেইটো বস্তু আমি বেলেগত নোটিস করো নকরো, কিন্তু বেলেগ আমি এক্সারসাইজ কবাত গৈছো এনে আমি করে থাকো ফিজিক্যাল এক্টিভিটি উশাহ নিশাহ আমি নোটিস নকরো, আমি কিন্তু যোগাত সদায় উশাহ নিশাহৰ লগত মানে রিলেট করে রাখিহে ইয়াৰ এক্সারসাইজ বিলাক মানে আসন বিলাক করো, আর এই ওয়ার্ম আপ বিলাক সকলে করব পারে, স্ট্রেসিং ডিঙির ধরো উশাহ লৈ বেকলৈ গল, উশাহ এড়ি এড়ি ফ্রন্টলৈ আহিলে, উশাহ লৈ সাইডলৈ গল, আকৌ মাজলৈ আহিলে, যিখিনি জানে সকলে সেইবিলাক স্ট্রেসিং, হাতৰ স্ট্রেসিং, হাতৰ আমি ঘূৰাইছো মানে হেৰি কৰিছো এইবিলাক ভৰিৰ স্ট্রেসিং আমি অকণমান সেইখিনি নর্মেল সবেই কৰিব পাৰে, সেইখিনিত কোনো হেৰি নাই, ওয়ার্ম আপ এক্সারসাইজ যিটো কোৱা হয় সেইখিনি মানে সূক্ষ্ম যৌগিক ব্যায়াম বুলি কোৱা হয় সেইখিনি, সেইখিনি সকলোৱে কোনো ৰেষ্ট্ৰিকশ্যন নোহোৱাকৈ কৰিব পাৰে, তাৰপিছত আসনবিলাকত অকণমান ৰেষ্ট্ৰিকশ্যন থাকে নর্মেল কৰিব পাৰে, মই তোমাক যিটো কলো সকলোৰে সুবিধা অসুবিধা চাই শাৰীৰিক কেপাচিটিটো চাই সেনেকেই যোগাবিলাক কৰা হয়, সেইখিনিয়ে তোমাৰ হেৰি আর প্রাণায়ামখিনি করব পারি, নর্মাল প্রাণায়াম যেটা অনুলম বিলম আমি সকলে করব পারো মানে রেস্ট্রিকশন হওয়া কিন্তু মানে কিছু আমি স্ট্রেস থাকা আকো সকলে করব নোৱাৰো, ধরো যেবিলাকত আমার বিপি বাড়ি যায় আমি হেনেকুৱা বিলাক সকলে করে থাকলে আকো নর্মাল কাবার যদি হাই বিপি আছে তেওঁ আকো বাড়ি যাব পেশেন্ট, গতিকে মানে নলেজটো থাকিব লাগিব, নলেজ থাকার পিছতহে আমি বস্তুবিলাক করলে আমার উপকার তেতিয়াহে পাম, নহলে কেতিয়াবা মানে কিছু উলোটাও হয়, গতিকে জ্ঞানটো বহুত দরকার, কিন্তু সেটাই আমি তোমাক কওঁ।
1: হয়, কোনো প্রশিক্ষকৰ ওচৰত শিকিবলৈ গ'লে হয়তো তেওঁলোকৰ বেছি সুবিধা হ'ব, বিশেষকৈ যিসকলৰ বিভিন্ন ধৰণৰ অসুখ আছে নিজে নজনাকে কোনো প্ৰাণায়াম কৰিবলৈ গ'লে হয়তো হিতা বিপৰীত হ'ব।
0: হয় হয় একদম।
1: আপুনি কিছু সময় আগতে ডায়েটিঙৰ কথাটো উল্লেখ কৰিছিলে, আমি জানিব বিচাৰিছো যোগাসনৰ সৈতে খাদ্যৰ কিবা সম্পৰ্ক আছে নেকি, কেনেধৰণৰ খাদ্য গ্ৰহণ কৰিব লাগে যোগাসন কৰি থকা ব্যক্তিসকলে, এনেকুৱা কিবা নিয়ম আছে নেকি?
0: হয় মানে মই ঠিক নিয়ম আছে বুলি নকওঁ, কিন্তু যোগাৰ যদি আমি ভিতৰলৈ যাওঁ, মই যিমান সোমাবলৈ পাৰোঁ আমি যদি যাওঁ, যোগাই সদায় আয়ুৰ্বেদটো ফলো কৰে, আয়ুর্বেদ অনুকরণ করে, আয়ুর্বেদর যে ডায়েট হয় যেটু হেৰি হয় যোগাই সদায় সেইটোতে প্রেফারেন্স দিয়ে বা তার উপরতে হেৰি করে, তাতে হৈছে আমার খাদ্য তিনিবিধ মানে সাত্বিক, রাজসিক, তামসিক তিনটা ভাগত ভাগ করা হয়েছে, সাত্বিক আহারটো হৈছে নিরামিষ আহার, যেটো আজিকালি বহুতে লব নিবিচাৰে, কিছুমান লওয়াও হৈছে পিছে, কিন্তু পটককে নিরামিষ বা ভেজ বুলি কৈ দিলে বেয়া পায় মানুহে অকণ আজিকালি গোটেই, গতিকে মই নকওঁ যে যোগাসন করলে আপনি সাত্বিক আহার গ্রহণ করবই লাগিব, কারণ মানুহে তেতিয়াই ভেজ খাব লাগিব পলাই যাওঁ মানে কথাটো কৈছো সেইটো নহয়, কিন্তু কৰিব পাৰিলে ভাল, আমাৰ যিহেতু আগৰ ঋষিমুনিসকলে যিটো আমাৰ হেৰিত আছিল তেওঁলোকে সাত্বিক আহাৰেই গ্ৰহণ কৰিছিল আৰু যোগাসনে কৰিছিল, তেওঁলোক খুব শাৰীৰিকভাৱে সুস্থ সবল আছিল, কিন্তু এতিয়া বহুতে ভাবে যে আমি ভেজ খাদ্য বা নিৰামিষ খাদ্য গ্ৰহণ কৰিলে আমি উইক হৈ যাম নেকি, যিহেতু মানে

কল্পটোর অনুষ্ঠানত এইবাৰিয়া বডিগার্ড ছবির টিকিট গীতটি শুনিবলৈ বিচাৰি আমালৈ অনুরোধ করেছে যোৰহাটৰ পৰা গীতা সারঙ্গ, রাজু, প্রিয়া, আনন্দ, রুমি আৰু চন্দনাই। গীতটি গাইছে মিকা সিং আৰু অমৃতা কে কে।

0: ইয়ার কথা শুনি পদ্মায় কলে কি
1: সুন্দরভাবে
0: দধির পাহাড়টা সাজে লৈছি গোয়ালিনী বিলাকে যেনেকুয়া কাপড় পিন্ধে
1: ঠিক তেনেকুয়া এখন কাপড় পিন্ধি লৈছি
0: মাথাত বেড়াটো
1: উঠে লৈছি
0: তুলে শঙ্খ পুরি লৈ যাই আছে
1: যাই
0: যাই যি দেখা পায় ধনন্তরী যার সহ করে শিষ্য
1: সর্পবিলাক ধরি আছে
0: আর তার বিবিলাক
1: খাই আছে
0: সর্পবিলাক
1: ধরি আছে
0: তার বিবিলাক
1: খাই আছে
0: এ মনে ভাবে বিষহরি অন্তরে আনন্দ
1: করি
0: বলে দধি রাখি দেখ এই দধি বেশি করিলেও আনন্দে মই ঘরক যাও এই রোডর তাপত
1: মোর দেহা পুরে
0: এই তেতিয়া বিষহরি মাতিছে দে কোনোবাই মোর দধি
1: রাখিব নেকি
0: কোনোবাই
1: মোর দধি রাখিব নেকি
0: দে মোর রোডত একেবারে মোর দেহাটো
1: দেহা একেবারে পুরি যায়
0: গতিকে যেনেকৈ নহওক অতি সোনকালে দধিকালি বিক্রি করি মই ঘরক
1: মই ঘরক গুছি যাও
0: এই যেতিয়া শিষ্যবিলাকে এই কথাটো শুনিব পাইছি
1: তেতিয়া
0: শিষ্যবিলাকে দাউর মারি আইছি
1: দাউর মারি আহি
0: আরে

0: এ সোয়াদে অজাই বলে গোয়ালিনি নকরাক্রণ ধন তোর রধির যত ধন দে মাইতো এতে ব
1: মই তোমার ধনখানি এতিয়াই দি দিম
0: এই বলি ধনঞ্জয় ঘরক লগি যায় ধনখানি আনি দিছি এই পদ্মা করেছে কি ধনখানি লৈ গুছি
1: তারপরে গুছি গল
0: হ্যাঁ এই পদ্মা চিন্তা করে দধি খালো শিষ্য বিলাকক এজনে কিন্তু দধি খোৱা নাছিল ই বোলে যদিও মই খাওঁ
1: তেতিয়াহলে ময়ো মরু
0: হ্যাঁ
1: ময়ো মরু
0: এই বুলি শিষ্যই যাই ধনন্ত্রিক মারিছিল গুরুদেব
1: শুনাচোন
0: এজন গোয়ালিনী দধি বিক্রির কারণে আইসিল
1: কিন্তু তাইর যি সকল দধি আছিল
0: দধি বিলাক খোৱাৰ পিছত আমার শিষ্য বিলাক
1: সকলো বিলাক মরি থাকিল
0: হ্যাঁ
1: সকলো
0: দধি গাই শিষ্য হব পড়ি আছে ঢলিয়া শীঘ্রে আইলো মই তাহাক হ্যাঁ দে শীঘ্রে মই দৌড়ি আইসু
1: আইসু
0: গতিকে
1: তেওঁলোক মরি পড়ি আছে
0: হ্যাঁ তেতিয়া লাহে কৈ ধনন্ত্ৰী বোলে এ ৰা শিষ্য তুমি ইয়াতে অকণমান বহা মই তোমাক ভালদৰে
1: চববিলাক কৈ আছো
0: হে
1: মই চববিলাক কৈ আছো
0: এই বুলি ধনন্ত্ৰী অজাই
1: শুনাচোন
0: এই অজাই বোলে জানিলো মই যত
2: ইমান পৰি নিৰঞ্জন বৰ্মন আৰু সংগীসকলৰ কণ্ঠৰ ওজাপালি শুনিলে এয়া।

0: as formation from a leader wants no further unless into a peaceful destination.
1: অনুষ্ঠানত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রালয়ের প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের দায়িত্ব থাকা অতিরিক্ত সচিব দীনেশ মাহুর, রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর জে পি একর, ডি আর ডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, আইআইটি গুৱাহাটী আর অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসকল উপস্থিত থাকে। অম্বুবাসী উপলক্ষে শক্তিপীঠ কামাখ্যা ধামত দেশ বিদেশের অগণন ভক্তর সমাগম হয়েছে। সম্প্রতি বন্ধ থাকা কামাখ্যা মন্দিরের দ্বার অহা 26 জুনের পুয়া অম্বুবাসী নিবৃত্তির পাছত ভক্তর পুনের খুলে দিয়া হব। অম্বুবাসী মহাযোগ সন্দর্ভত দেওয়ালয়ের কর্তৃপক্ষে প্রকাশ করা মতে ভক্তসকলের সমাগমের প্রতি লক্ষ্য রাখি রাজ্যের পর্যটন বিভাগ, জেলা প্রশাসন আর মন্দির কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। একাংশ দল সংগঠনের রাজ্যের ভিন্ন প্রান্ত স্বেচ্ছাসেবী সংগঠনসমূহে ভক্তসকললৈ সহায় সহযোগিতা আগবঢ়াই আহিছে। অম্বুবাসীলৈ অহা ভক্তসকলৰ বাবে ভূতনাথ শ্মশান প্রাঙ্গণত বিজেপিৰ কৃষক মৰ্চাৰ উদ্যোগত খাদ্যৰ ব্যৱস্থা কৰা হৈছে। গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা মন্ত্রী কৌশিক রায়ে কামাখ্যা মন্দির চৌহদ পরিষ্কার করে রাখবর গুৱাহাটী পৌর নিগমের বিষয়া কর্মচারীসল কঠোর নির্দেশ দিছে। বিষয়াসক অম্বুবাসীর প্রতি মুহূর্তের ফটো লাইভ লোকেশন মন্ত্রীগুলি প্রেরণ করবলে। বাক্সা জেলার অঞ্চলে আজি রাষ্ট্রীয় শহীদ স্মৃতি সুরক্ষা সমিতির উদ্যোগত কার্গিল শহীদ উদ্যম দাসর 27 সংখ্যক স্মৃতি দিবস পালন করা হয়। কার্যসূচীর অংশ হিসেবে পুয়া শহীদ পরিয়ালর হয়ে উদ্যোগ দাসর মাতৃ থগেশ্বরী দাস আর ভগ্নী জয়ন্তী দাসে শহীদগার প্রতিমূর্তিত মাল্যার্পণ করে। আমার এটার বাতর ইমানতে শেষ হল। পরবর্তী মুখ্য বাতর বিয়লি 4 বজাত শুনবলে পাব।

কৰ্ডন লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীরটার যুদ্ধ বীরটা পড়িয়া বাঙালি মরণ শ্রীরংফার স্টেট কেবিনেট লংলে আর কেপাজয়া ফান আসাম ল্যান্ড রিঅর্গেনাইজেশন বিল সুরহিনী রায়ঙ্কর থকা ফান এ প্রবেল বিল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতমি লোকসেবা ভবন লংকেপাদু কেবিনেট আমাই আফি বীরটা কেপাচে টাকা ঠেংনো কিনিংজিকে হাবারা লং ইন্ডাস্ট্রি লাপেন্টে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট আহিন কেপাচিং থুরা ফানসি বাংসো বিল এসেম্বলি কেবাংজি সেশন আহুত পাকলাংপো বাংসো বিল পেন খাদি ইন্ডাস্ট্রি লাপেন্টে সোলার পাওয়ার প্রজেক্ট কেপাংনিয়া ফান লং দে কে এন পারমিশন কে লং জয়পো আকে হাই শর্মা কিনিংজে কে কন্ট্রোল আদুকান আমোখা মেসেন পেন কাম কে পাকলে মাফান লাপেন্টে ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিম পেন বেনিফিসিয়ারি আটু মাফান মেসেন পেন কেচো হরমু কে পারন আফান স্টেট দোয়ান কন্ট্রোল আদুকান লাইসেন্স কে পারিনিউ আফান বুসিক নিফাই থংকেব আর নি আন আপর কি পিয়াদিম মাটিয়াও নিফাই থংকেব রাইসিয়ার নি আন পাবাতলো আলাং লিখিনি যে কে বাংসো আমায় লং আসাম টি কর্পোরেশন লিমিটেড আফান টাঙ্কা ক্রুর সিরকেবরা লাথ্রক সিকেবরা ফো আন ফান কে পিয়া ফান এ প্রোয়েল বিলো বাংসো ফান আসাম টি কর্পোরেশন লিমিটেড এক্সিকিউটিভ অফিসার সাতুম ভি আর এস কে এন আতুম আফান পারিদেং লং পপুতা আলাং লিখিনি যেলো আগে হাই চিফ মিনিষ্টার কেনিংজে কে কেবিনেট রং রূপ আরলো প্রাইভেট ইউনিভার্সিটি কেপাংনিয়া ফান কেনাংজি বিঘা থ্রক কেপেন বিঘা থ্রং কেবরা ফো লপেনটে রং সোপিয়া লং বিঘা থং কেপেন বিঘা ইনকোয়ারাইসি আন কে পাজু মাফান্তা এ প্রোয়েল পিলো চিফ মিনিষ্টার আগে হাই কেনিংজে কে হোম স্টে রেজিস্ট্রেশন আপুথাক পেনাং আনারন পারি ডেংপনলো হোম স্টে আমোখা নিংকান কেথম থম আফি রেজিস্ট্রেশন রিনু ক্লেম নং পো লাপেনতে রুম থ্রক পেন রুম নের কেপ আম পাকাম লং পো ইসি পোর্টেল লং বাংসো রেজিস্ট্রেশন রিনু ক্লেম

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়ান ডেঙ্গেবাং লাকে মিডিয়াম ভেবলং মিটার্স ভারুপ লিরা ক্রে সিরা টকবর ফো কেলি হরসলংকে ভারু ট্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম আলংকে ভারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগা হর্স বিনিগে বুসিগনি ফাইং করা প্লি ঠেলাঙারনি

0: amitang si akam kepacun pu alam te. Lasi pulo acoy tala abang tala. Pinya saranam teke lapanik cholo.
1: Duma ke e oge pranaphan henu pu alanthe duma ahoma long ke top ilitum kaddo kaveta theklong hurlo bonta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenger pulo tangte duma ason an pen che pahelo nai je duma ke mong ke cho lapen kahenot pen inphor elangjoy inhuarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমা কে মং আমিহি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনু ইডাকচে লাসি হিথি কুলার মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিং লুম আলং দুমা মং মে দেত নাই জে ওসো কাচোপাথে আসার পিমার আতুমা ফান দুমা পাচোছে দেত নাই জি লাপেন মং মে দেত নাই জে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর তা কাবে দেত আও সমার তুমা ফান দুমা পাচো লাপেন পামং লং লে দেত নাই জে নেই জি বি একটা ইলিলে দুমা আফান কে চো কালি বন্তা দুমা সি এফান এ কে চো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসি কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসি দুমা আচুমা ফানলে ইলি মে কাপে চো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপে চো
0: আদুনসু বরেঙা বিরতা ভারত সঞ্চার নিগম লিমিটেড আলং কেলে কেডো ফারুই সি জুনিয়র টেলিকম অফিসার সং হয় ফান কাচনিং রিয়া লো হাং পন লো নংনাম চিকলো এজন সিকা সুরি কৃথেরগ্রা ফারু ফ্লিপেন সিকা সুরি ফ্লিকেবরা ফারু ফো আন লাপেন্টে কাপ্রে কাপ্রে বনাস্তা দোজি বাংফাটুম টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন রেডিও ইঞ্জিনিয়ারিং লাপেন্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইসিমা ইসি আলং বিই কালিতে বিটেক ডিগ্রি দোনাংজি কালিতে ইলেকট্রনিক্স মাতে কম্পিউটার সায়েন্স আলং এম এস সি ডিগ্রি দোনাংজি বাংফুয়ার টানিং কান ক্লিনার ক্যাপেন ঠংকে বাং বংসি দুচট নাংজি আংটন আলামথে লাপেন কাচানিং রিয়া ফান বিএসএনএল ডট সিও ডট ইন ওয়েবসাইট লাং ইকামে কাচানিং রিয়া ফান কিজুটকে জাখং নিফাই ফ্লি হেনল পিনি বরেং আবিরটাকে তাপানিক চলল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু ডনমার দি আর দন্থু লুনাং ডেং দামেক লোনা পিনি লুনাং ডেং আলং আফ্রাংসি মঙ্গল রং পিপেন কে লুনা লুনার জিগলং পো আলুনালাম থেকে রং আজে আকলাম আর জিগ সেনা

প্রভাত শর্মার কণ্ঠত লোকগীত শুনিলে আমার আজির অনুষ্ঠানটি ইমানতে সামরা হল। কঙ্কিতা ভরদ্বাজর সহযোগত অনুষ্ঠানটির প্রযোজনা করিলে উৎপল বরায়।

0: সেইদিনা নিরঞ্জন বুড়াগোহাঁয়ে হাওয়ার্ড ব্রাউনের উক্তিটো নিজের উক্তি যেন বুঝাবলে গৈ পিছর লাইন কেটা কিন্তু মোক কোৱা নাছিল। মই সরু আর মেট্রিক ফেল করা লড়া এটা হিসাবে মদ আর মদাহীর সম্পর্ক কোৱা কথাখিনি তেতিয়া ভালদরে একো ধরবই পড়া নাছিল।
1: আর এতিয়া
0: প্রলংড এক্সেসিভ ড্রিঙ্কিং আলটিমেটলি ডিস্ট্রয়েস রাদার দেন প্রিজার্ভস ডিকম্পোজেস রাদার দেন মেইনটেইনস ইন্টিগ্রিটি।
1: মদৰ কুফল জানিও আপুনি তেনেহলে মদ কিয় খায়?
2: নাই নোৱাৰে নোৱাৰে কব, উদয় ভানুৰ দৰে এলকহলিকে কিয় মদ খায় সঠিককৈ কব নোৱাৰে। এলকহলিকৰ চৰিত্ৰ এনে এক ৰহস্যময় চৰিত্ৰ যে ৰহস্য ভেদ কৰাটো সহজ কথা নহয়।
1: অৰবিন্দ দা
2: কোৱা,
1: পৃথিৱীত প্ৰতি সমস্যাৰে কিবা নহয় কিবা এটা সমাধানৰ উপায় থাকে, কিন্তু এলকহলিকৰ
2: মাধবীলতা, এলকহলিক সম্পূর্ণরূপে ভাল হওয়া দুই এটা ঘটনা মই আবিষ্কার করেছো, যত একমাত্র প্রেম, কেবল সর্বগ্রাসী প্রেমেহে এই অসাধ্য সাধন করিব পারিছে।
1: মই জনাত যামিনী উদয়ভানু নিভাজ প্রেম সফলতার দিকে বহু দূর আগবাহী গৈছিল, কিন্তু যামিনীর প্রেমে উদয়ভানুক কিয় মদৰ পৰা আঁতৰ কৰিব নোৱাৰিলে জানি? অৰবিন্দদা, মই কোনো মতেই যামিনীয়ে তেওঁক এৰি থৈ যোৱাৰ কাহিনীটো তেওঁৰ মুখৰ পৰা মই উলিয়াব নোৱাৰিলো।
2: কি কি অৱস্থাত মই যামিনীক দেখা পাইছো জানা?
1: কওকচোন।
2: হাজোতৰ মুখৰ পৰা উদয়ভানুক উভতাই আনা যামিনী, গছৰ তলত টং হৈ পৰি থকা উদয়ভানুক তুলি ঘৰলৈ লৈ অহা যামিনী, কিন্তু এই হঠাৎ এদিন তাই কলে দেউতাকৰ মতামত লৈহে তাক উদয়ভানুক বিয়া কৰাব পাৰিব। এই কথাটোতেই মই বুজিলোঁ যামিনীয়ে শতকৰা 99 গৰাকী ছোৱালীক প্ৰতিনিধিত্ব কৰে যি জীৱনটোক চেলেঞ্জ হিচাপে ল'বলৈ সাহ নকৰে। এনিৱে, বিয়াৰ বিষয়ে কথা বতৰা পাতিবলৈ দেউতাকে এদিন যামিনীৰ ঘৰত উপস্থিত হওয়ার সময় দিলে। সেইদিনা মই উদয়ভানুর ঘরতে আছিল।
3: বলেন, ড্রয়িং রুমটোর বাকিখিনি মই সিজিল করিল, এতিয়া মাত্র এটা কাম বাকি আছে।
4: কি আইদো?
3: স্যান্ডেলজোর খুলি সেই সোফাখনের উপর উঠছুন।
4: স্যান্ডেল খুলি সোফার উপর উঠিম? আপনার কথা শুনি কিন্তু মরা মানুষেও উঠি খিলখিলায় হাঁহি দিব। দেখিছে অরবিন্দদা, বাইদেউ মোক ফক্কর সজাই কি ধেমালি খন করব খুঁজিছে?
3: ধেমালি নহয়, মই যি করবলে কৈছো সেইটো কর। স্যান্ডেল খুলি সোফার উপর থিয় হৈ ওয়ালত বেকা হৈ থকা উদয় ভানুয়ে অকা সেই তৈলচিত্রখন চিধা কর।
4: আইদেউ, আপনার চকু কিন্তু অলপ নহয় দেই, এনে চালে তো ধরবই নি, ভালকৈ চালেহে ওলাই পড়ে যে ছবিখনের সোঁফালটো 1 ইঞ্চিমান বেকা হয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, রব রব, মই চিধা করে দিছো।
3: ও, এতিয়াহে ঠিক হয়েছে, একেবারে চারিটা সাইড সমান হয়ে পড়ছে। হব যা বলেন, তোর ভাগ্যর লগত রন্ধা বড়াত অল্প লাগি দে কই। আজি যেতিয়া বিশেষ আলহী আহিব, খোয়া বুয়াবুরো খুব ভাল হব লাগিব, বুঝছ?
4: এ চিন্তা নকৰিব বাইদেউ, আজি এনেকে বনাম নহয়, এই হাত গুড় মারিলেও খোয়ার পাত উঠিব।
3: অরবিন্দ, তুমি চাগৈ ভাবিছা উদয় অকাই এই ছবি কেইখন কিয় আমি পৰ্টিকত সজাইছোহি? যামিনীৰ দেউতাকে এই ছবিবোৰৰ মাজেৰে প্ৰকৃত উদয়টোক বুজি পাওঁ। যামিনীৰ সৈতে বিয়া হৈ গ'লে উদয়ভানু সৎপথলৈ আহিব, এইটো মোৰ অন্তৰাত্মাই কৈছে।

যোগেশ দাস, বিপ্লব বৰা, সুভিত বৰা, কল্যাণ সমুয়া, প্রবীণ ভট্ট, আবু নাসের ইফতিকার হুসেন বৰা, বসন্ত হাতিমুরিয়া আৰু ব্রজেন বৰা।

0: কাজ করেছিলো। লাইভ ব্রডকাস্ট করা মানে স্টুডিওলে এই কমপক্ষ আমি তেতিয়া চারিদিন পাঁচদিন রিহার্সেল করেছিলো। সৌভাগ্যবশত তেতিয়া রেডিও স্টেশনটা আছিল গুৱাহাটীর উজান বাজার লতাশিল ফিল্ডার সম্মুখত পুরনি কমিশনার ঘরটুত, সেইকাৰণে আজাত বিশেষ অসুবিধা নহয়েছিল। সেইকাৰণে আমি অন্তত চারিদিন পাঁচদিন রিহার্সেল করবলগা হয়েছিল আর স্ক্রিপ্টবর তেতিয়া টাইপ করা নাছিল, হাতে লিখেছিল। সেইকাৰণে রিহার্সেল করাটো এটা অসুবিধা আছিল। আর একটা অসুবিধা আছিল এইটো যে টাইমিং করব লাগে, আধা ঘন্টার নাটকক্ষণ আধা ঘন্টাতে শেষ করব লাগে। সেই সময়ত এই রুল রেগুলেশনবিলাক বড় কটকটি আছিল, কারণ আমাক কোৱা হয়েছিল যে আমি যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে আনের সময়ত সোমাও দ্যাট ইজ এ ক্রাইম। সেইকাৰণে আমি অতি সাবধান যে আধা ঘন্টার প্রোগ্রামটা আধা ঘন্টাতকৈ আধা মিনিট আগতে শেষ করব লাগিব, ঘোষণার কারণে দিয়ে বহুত সময় হয়তো আমি টাইমিং করলো আধা ঘন্টা, কিন্তু ব্রডকাস্টার সময় দেখিল আধা ঘন্টাতকৈ কম হয়ে যায়।
1: তেতিয়া কি কৰিছিলে?
0: তেতিয়া আমি এখন বিশেষ নাটকের কথা কব পাৰো। এইখন নাটকত মই আর গিরিশ চৌধুরী আছিল, সংবুদ্ধ বলে স্বর্গীয় কমলেশ্বর চলিয়া নাটক। দ্বিতীয় অফিসার আছিল অবনী দাস। অবনী দাসে করা হুকুম দিয়ে, অবনী দাসে মই আগতে কলো যে নাটকখন দহ মিনিট
2: দীঘল
0: হয়েছে, ছুটি হয়েছে, তার মানে নহব, দহ মিনিট যদি ছুটি হয় মই একপাত মানে নোট লিখিম। আর তেতিয়া ডি কে সেনগুপ্ত আছিল এসিস্ট্যান্ট স্টেশন ডিরেক্টর, পিছদিনা প্রোগ্রাম মিটিংত মানে ভীষণভাবে জবা দিবি করব লাগবে। তো মই গিরিশ চৌধুরী আমি দুজনে সমিলমিলভাবে সদায় অভিনয় করো। আমি ঠিক করলি যে আমি এখন হেরি নকরো, শর্ট নেপেলাও। সেইকাৰণে নাটকখন আসলতে এক্সট্রেম্পর করিয়ে দহ মিনিট বুড়াই দিল। আমি যেটা নাটকখন শেষ হল তেতিয়া অবিন্দ আসে আমাক কংগ্রেচুলেট করলে, আপনি তো বুঝি পাওয়া না আমার ক্রিটিভটা নাটকত নথকা বহুত কথা আমি কলো, ধরব পারিছিল যেন নাই ধরব পারা নাই।
1: দাদা নাটকর লগত যে আপনার আবহ সঙ্গীত লাগে
0: আর এখিনতে কই দীঘল, যেটা নাটকখন হয় নাটকখন পাতবিলাক থাকে তো আগত আগতে এইটো মানে আমি শিল্পীসকলে কই থাও যে যদি দীঘল হওয়া যেন পাও তেতিয়াহলে হাতের পায়ে কিন্তু পাতবিলাক কাঢ়ি লৈ যাম। আমি দেখাই থাকো যে এনেকুৱা জায়গাত পাতখন তোমার হাতের পায়ে কাঢ়ি লৈ যাব পারো, সেইকাৰণে এজন মানুহ ভিতর থাকে, তেওঁ যেটা দেখে যে দীঘল হয়ে গেছে এই পাতখন হাতের পায়ে লৈ আহি আঙুলিয়ে দেখাই দিয়ে ইয়াৰ পৰা, এই তেনেকৈ দীঘল হওয়া নাটকবিলাক আমি সময়ের মাজত
1: আমার
0: সময়ত কিছুমান বিবিসি রেকর্ড আহিছিল আর অন্য আমার গ্রামফোন কোম্পানির রেকর্ড বিলাক আহিছিল, কিন্তু রেকর্ড বিলাক বড় সার্ফেস নাইস, এই ধুমুহা টুমুহার শব্দ কিছুমান আমি ব্যবহার করেছিল কিন্তু বেশিরভাগই নারি, সেইকাৰণে আমি ম্যানুয়ালি শব্দ সৃষ্টি করবলগা হয়েছিল। এতিয়া অরুণ শর্মা এখন নাটকত কেকো সাপর শব্দ দরকার হল, তো কেনেকৈ কেকো সাপ উলিয়াব, আমার কোনো এফেক্টস রেকর্ডর কেকো সাপ নাই। চ্যাটার্জী বলে এজন ইঞ্জিনিয়ার আছিল, আমাক খুব সহায় করেছিল। আমি প্রকাণ্ড রেকর্ডিং গিয়া, আমার তো টেপ রেকর্ডার যেটা নাছিল, রেকর্ডিং গিয়াটা লৈ পেলে উলুবাড়ির নামঘরলে গেলো, তাত বোলে কেকো সাপ এটা আছে, তাতে দৌড়ে আছে আর কেকো সাপে কেকো কেকো করে যেটা রেকর্ড করো, তারপরে রেকর্ড করি আমি এফেক্টস ইউজ করি, তেনেকৈ আমার রেকর্ডিং গিয়াটা বাইরে লৈ যাওয়া লগা হয়েছিল। বাসুদেব বাসু যেটা ট্রান্সমিশন এক্সিকিউটিভ আছিল, তেওঁ এখন নাটক শিল্পী প্রডিউস করেছিল এডুকেশন গুপ্তায়, তাত ফুট স্টেপসর শব্দ থাকে, মানে হাই হিল জুতার কট কট কট কট কট কই নাচ আহিব লাগে, তো কেনেকৈ স্টুডিওত শব্দটো হয়। তেতিয়া তেওঁ বহুত কিতাব পত্র চাই দেখিলে যে স্টেপসত যদি পিছফালি উঠি যায় কোনবা, পিছফালি উঠি যায় তেতিয়াহলে ফ্লোরত হাই হিল জুতার খোজকাড়া শব্দটো করব পারি। নবীন চন্দ্র বরদলৈ যেটা ঘর তার ইঞ্জিনিয়ারবিলাক আছে তালে রেকর্ডিং গিয়াটো লৈ গল, লৈ গলো আর মিসেস দাস পিছত মিসেস বিশ্বাস হয়েছিল, স্টেনোগ্রাফার আছিল এইচডির, এইচডিয়ে ললে লৈ গৈ পেলাই আমি তাত তেনেকৈ চিঁড়ি দি পিছফালদি উঠি কট কট কট কট শব্দ করেছিল।
2: তমিদা, এতিয়া ধরক আপনাদের এখন নাটক লাইভ করে আছে, পোনপটিয়াভাবে প্রচার হয়ে আছে, সেইখানি সময়তে তো ঠায়ে ঠায়ে এই শব্দবিলাক দিবলগা হয়, কেকো খাবর শব্দই হোক বা খোজ কাঢ়া শব্দই হোক, তার মানে এতিয়া নাটকবিলাকত এজন

ফুট দীপ সূর্য শিখা এই ভয়াবহ যুগ সন্ধির নাকি বলে বিভীষিকা মই বিচারি সুহেজার চকু দীপ্ত সূর্য শিখা শিখা এই ভয়াবহ যুগ সন্ধির নাকি বলে বিভীষিকা মই বিচারি সুহে।